0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো ৰঞ্জিতা বৰুৱা আৰু মনোৰঞ্জন গগৈৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ ৰচনা কীৰ্তি কমল ভূঞাৰ, প্ৰযোজনা দিলীপ কুমাৰ দাসৰ।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।

0: আনকি দুর্গা দাসৰ দৰে শিক্ষকেও পঢ়াইছিল তাত, তেতিয়াও কিন্তু কোনেওলে তাৰ পোৱা নাই। এই কথাটোই কিন্তু ডিপিআই সুরেশ রাজখোৱাৰ দৃষ্টি আকর্ষণ করলে। আর এই তো সাংঘাতিক কথা যে এজন ডিপিআই স্কুলের খবর রাখিছে। লগে সোনারাম স্কুলের হেডমাস্টারলে এখন টেলিগ্রাম পঠাইছে যে স্পেশাল শিলংত থাকে, কংগ্রেচুলেশন, স্পেশাল কংগ্রেচুলেশন টু ম্যাথস টিচার। গোল স্কুলতো খুব ভাল পালে। আর নরেন শর্মায় আসলতে মোক লই বড় মানে হেরিয়েই করেছে, গৌরব করেছে। তে ইতিমধ্যে সুরেশ রাজখোৱায় সেই কথাটাতে ক্ষান্ত না থাকিল, এসপ্তাহ পিছত আহি স্কুলত ওলাল,
1: নিজে আহি গেল,
0: নিজে আহি গেল। তেও আহি কইছে নরেন শর্মাক, নরেন শর্মারও তো কন্টেম্পোরারি আর একই বিষয় কলকাতা ইউনিভার্সিটির পড়া হিস্ট্রি, গতি কইছে সুরেশ রাজখোৱা আছে ডিপিআই অহা নাই এই বলে কই কলে আপনার অঙ্কর গণিতর শিক্ষকক মাতত। মানে অষ্টমান শ্রেণীত পড়াই আসিল, মাতিলে, মাতার পাছত যেটা আহিল সুরেশ রাজখোৱাই দেখি কইছে আরে বিজয় তুমি সোমাইছা, ও নরেনবাবু রিজাল্ট এই কারণে ভাল হয়েছে। নরেনবাবুও আচরিত, ডিপিআই কেনকে চিনি পায়, আগর ঘটনাবিল না জানে, পিছত কিন্তু সুরেশ রাজখোৱাই সব কথা কলে। কোয়ার পাছত মানে যেটা হেরি করছো সুরেশ রাজখোৱাই কিন্তু এটা কল্পনা করলে যে তুমি শিকা কথাখিনিত কিবা এটা নতুনত্ব আছে, গতি আমি কিবা এটা করিম এই বলে মোক লগত লই গুছি গেল।
1: ও তার মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ছাত্রজন ইয়ালেকে ঘুরি আইল, ঘুরি আই এজন তেও শিক্ষক, আর এইজন শিক্ষক
0: কলেজতে এদিন শিক্ষক হইছে,
1: ছাত্র ছাত্রী পড়াই বেলাই শিক্ষা দিগতার দৃষ্টি আকর্ষণ করিলে। এই কথাটো সেই সময় আর এই কথাটো সেই সময় শিক্ষার প্রতি মানুষের আগ্রহ আর দায়বদ্ধতার কথাটো খুব সুন্দর
0: একদম সুন্দর কই প্রকাশ করেছে।
1: আর কটনের কলেজিয়াতর শিক্ষকজনে আকৌ তেওঁৰ লৰা কেইটাৰ কাৰণে আকৌ আপোনাক যে আকৌ নি পেলাই যে ব্যৱস্থা কৰি দিলে হোষ্টেল,
0: এনে শিক্ষকক
1: ভাবিলে বৰ আচৰিত লাগে।
0: দৰমহাতকৈ অধিক তেওঁলোকে মোক পইচা দিছিল, তেতিয়া কটন ৰিক্সাৰ উপৰি মোক 300 টকা দিছিল।
1: তাৰমানে সোণাৰাম স্কুলত আপুনি হোৱাৰ পিছত আৰু বিশেষকৈ গণিত শিক্ষাৰ ক্ষেত্ৰত আৰু যথেষ্ট আগবাঢ়িলে আৰু তেওঁলোকে স্থান লাভ কৰিলে মেট্ৰিক পৰীক্ষাত, গতিকে এইটো এটা ডাঙৰ খবৰ হ'ল। আৰু এই যে শিক্ষকতাৰ প্ৰতি আপোনাৰ বোধহয় নিশ্চয় মোহ সোমাই গ'ল, শিক্ষকতাটোকো আপনি লাই লাই হয়তো এৰিব নোৱাৰা অৱস্থা হ'ল, গতিকে এই এই আমাৰ এইটো খণ্ডৰ এইটো সমাপ্তি ভালেই হ'ল। এজন ছাত্ৰ এজন শিক্ষক হ'ল, এই শিক্ষকজন পিছত আকৌ শিক্ষক হৈছে, এই শিক্ষকজন আকৌ ছাত্ৰ হৈছে, গতিকে আমি ইয়াৰ পৰৱৰ্তী খণ্ডত এই সোণাৰাম স্কুলৰ শিক্ষকজন কেনেকুৱাকৈ আকৌ ছাত্ৰ হ'ল সেই কথাটো আমি আলোচনার মাধ্যমলৈকে আনিম। আৰু এই যে আপনি গণিত বিষয়ের ছাত্র হল আকৌ গৈ পেলাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই কথাটো আমি আপনি গোটেই ইয়ার রহস্যটা আমাক সুন্দরকে জানাব লাগিব। গতিকে আজির এই খণ্ডটো আমি ইয়াতে সামৰণি মাৰিলোঁ। আপনার নমস্কার স্যার, অহা খণ্ডত আর বিশেষকৈ আপনার বেনারস হিন্দু ইউনিভার্সিটির আপনার গণিত শিক্ষা আৰু আপনি তারপর যে ডক্টরেট ডিগ্রি লাভ করলে
0: আই আই টি
1: খড়গপুরের, সেই দুটা কথা আমি আলোচনা করি। ধন্যবাদ স্যার,
0: ধন্যবাদ।
2: ইমান পরে সুঁয়ারণীর বালিচর অনুষ্ঠানত বিশিষ্ট গণিতজ্ঞ, শিক্ষাবিদ, লেখক আর গবেষক ডক্টর বিজয় কৃষ্ণ দেবশর্মার অনাতার আত্মকথার দ্বিতীয় খণ্ড শুনিলে। কথা বতরাত ভাগ ললে ডক্টর অবনী কুমার ভাগবতীয়ে। রেডিও আত্মকথা সুঁয়ারণীর বালিচর অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল।
3: এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহার্জত এয়া আকাশবাণী নগাঁও। আগবঢ়োৱা হৈছে অসমীয়া গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানত প্ৰথমে শুনক মনোৰঞ্জন গগৈৰ কণ্ঠৰ এই গীতটি, গীতৰ কথা প্ৰশান্ত বৰদলৈ।

প্রতিহরতর প্রভাতি ফুলে কব তোমাকে মোর কথা, প্রতি মেঘালির নিহা জুনে কব তোমাকে মোর ব্যথা, ধুমুহার হতে মোর বহু যুগরে না সুম, এন্ধারু হসা মোর বহুদিনরে আপন। অহম আমার উপহি, অহম আমার উপহি গুণরু নাই হে, ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা রে, গোটে জীবন বিচারিল অলেখ দিব রাতি, অহম দেহর দরে নেপাও ইমান রহাল মাটি, চির বিনন্দিয়া তোমার সেউজ পরিবে ভারতরে পূর্ব দিশৰ।

0: আমি আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত উপস্থিত হয়েছো আর এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মোর কাষত আছে, বিদ্যালয়ের শিক্ষক সকল আজি মোর লগত আছে। আমি বিদ্যালয়ের শৈক্ষিক দিক কেনে ধরনের কথা পাতিম আর সামগ্রিকভাবে বিদ্যালয়খনের প্রসঙ্গতে আমি কথা পাতিম। প্রথমে আমি চিনাকি হ হয় আপনার নাম তো?
1: স্যার, মোর নাম শ্রী প্রভাত চন্দ্র দাস, মই EBS পড়াও, সোশ্যাল সার্ভিস, সোশ্যাল স্টাডি আর তার বাদে অসমিয়া ভাষা পড়াও।
2: নমস্কার, মোর নাম MD আজিম উদ্দিন, মই অঙ্ক শিক্ষক।
0: অঙ্ক শিক্ষক আসল বিষয়টি আপনি শিক্ষক। আর এজন আছে?
3: হয়, আরবি পড়াও, মোর নাম মোহাম্মদ মহিউদ্দিন।
0: হয়, যে এই বিদ্যালয়ের শৈক্ষিক দিক কেনে ধরনের, কিমান আগবহা? আমি যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী বিদ্যালয় দেখিছো।
1: না, আমার স্কুলত শৈক্ষিক দিক সুন্দরভাবে চলি আছে। বর্তমান অকমান পিছ পড়িছে, কারণ আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব। আমার শ্রেণী ওয়াইজত আমার একটা শ্রেণীত আমার দুটা ক্লাস করবলগাত পড়ে, এটা এটা শ্রেণীত আপনার 50-এর অ্যাবোভ। এজন টিচারত গভর্নমেন্টে 30:1 দিছে, কিন্তু আমার একজন শিক্ষকে 50 জনের উপর ছাত্র ছাত্রীক একেলগে পাঠদান করব লাগে। সেইটো ক্ষেত্রত আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব। মাজতে আমার টেটর শিক্ষক যথেষ্টখিনি আছিল, যথেষ্টখিনি শিক্ষকক আমার ইয়াপা লৈ গল, তার বিনিময়ত আমার স্কুলখনত আজিলেকে শিক্ষক একো দিয়া নহল।
0: বহুত অসুবিধা।
1: আমি সরকারক করজোড়া আহ্বান জনাও, আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত পর্যাপ্ত পরিমাণে শিক্ষকর প্রয়োজনীয়তা আছে। আর আমি গুণগত শারীরিক আর মানসিকভাবে এজন শিক্ষক সুস্থ হব লাগিব। গুণগত শিক্ষা দিবলৈ হলে এজন শিক্ষকক শারীরিক মানসিকভাবে পুষ্ট হলে গুণগত শিক্ষা দিব পারে। গতিকে আমি এই গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে কিছু আমি বিলম্ব হয়েছো, কিয় আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই। এই দুটা সেকশন এটা করে দিয়া হয়েছে, যত নাকি 80-70 জন ছাত্র ছাত্রীক এজন শিক্ষকে পাঠদান করবলে বহুত কষ্ট অনুভব করে। সে আমি করজোরে অনুরোধ জানাম সরকারক, আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিয়ক, আমি এটাই করজোর করিম।
0: আর যেজনে অঙ্ক পড়ায়, অঙ্ক বলে কলে অকন ছাত্র ছাত্রীয় ভয় করে, কি নাম কৈছিল আপনার?
2: মোর নাম আজিম।
0: কিমান ইয়াত অঙ্ক ক্ষেত্রে কেনেকুয়া?
2: প্রথমে আপনার আশা পাড়ি নগক ধন্যবাদ জানালো। মই এইখন স্কুলৰ ট্ৰান্সফাৰ অহা আজি ছমাহ হ'ল। মই আগতে বেলেগ এখন স্কুল আছিলোঁ, বৰজুৰী ৰমাকান্ত শইকীয়া হাইস্কুলত আছিলোঁ। তাতো মই অংকই পঢ়াইছিলোঁ 9-10, ইয়াতো মই বিশেষকৈ 9-ৰ মেথছটো চাওঁ। ল'ৰা ছোৱালীখিনি ইমান বেয়া নহয় দিয়ক, পাৰে আৰু। মানে কি হয়, আমাৰ ল'ৰা ছোৱালীৰ বেছিকটো অকণমান বেয়া হয়, মানে LPME-ত সিহঁতে মেথছটো অকণমান ভালকৈ খেলি মেলি কৰাৰ কাৰণে 9-ত অকণ অসুবিধা পায়। মোটামুটি অল ইন অল মানে ভালেই আছে দিয়ক, ইমান বেয়া নহয় মেথছটোত, মই ভালেই পাইছোঁ।
0: এক্সট্রাকৈ পঢ়াবলগীয়া হয়নে ক্লাছ পঢ়ালে?
2: নহয়, রিমিডিয়াল ক্লাছ লওয়া হয়, মই নিজে রিমিডিয়াল ক্লাছ করো, মই নিজে রিমিডিয়াল ক্লাছ লও 9-10। ধরো যিখিনি ধরো অকমান উইক আছে বাছি লও, বাছি লৈ পেলাই রিমিডিয়াল ক্লাছটো করো মই।
0: আর এই বিদ্যালয়ের এজন পুরনি শিক্ষকক আমি লগ পাইছো, তেখেতর এই বিদ্যালয়ত ভালেমান দিন পাঠদান কৰিছে।
4: মোৰ নাম আব্দুল জলিল চৌধুরী।
0: হয়,
4: মই বিজ্ঞান পঢ়াও। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অবশ্য 9-10-র বিশেষকৈ মই 9-10-ত পঢ়াও। 9-10-র লৰা ছোৱালী যথেষ্ট আগবাঢ়িছে, সিহঁতে বেছিকখিনি জানিব পাৰিছে। আৰু আজিকালি যিটো নতুন শিক্ষানীতি আহিছে, সেইটোত যেনেকৈ মানে নিৰ্দেশনা দিয়া হৈছে তেনেদৰে আমি পাঠদান কৰি আছোঁ।
0: অংকৰ যিটো ইংৰাজীত হ'ব বুলি শুনি আছোঁ।
2: সচরাচর মানে ইংরাজিত নয়, দুইটা মিডিয়ামে আছে কিতাবখন, অসমীয়াতো ছপোয়া আছে, ইংরেজি ছপোয়া আছে। লড়া ছোলে ইচ্ছা করলে অঙ্কটো মানে ইংলিশতো শিকিব পারে। কোনো মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যাথামেটিক্সটো মানে ইমান একটা হেৰি নহয়, মানে ইয়াতে বুঝি পায়। আর ধর মানে কিতাবখনত অসমীয়াতো আছে, ইংরাজিটো আছে। যদি কোনোবা ছোৱালীয়ে বা লড়াই ভাবে স্টুডেন্টে যে মই ইংরাজি শিকিম, ইংরাজি শিকিব পারে। আমি বুঝাই দিও, মই এনেই বাইলিংগুয়েলি ইউজ করো প্রায় বেশি, মানে ওয়ার্ডবা যদি বুঝি না পায় যদি তেনেকৈ করো। আর
0: এনেকুৱা গ্রাম্যাঞ্চলৰ বিদ্যালয়ত আচলতে আপোনালোকৰ কেনেকুৱা সমস্যাত ভুগিবলগীয়া হয়?
2: সমস্যাত মানে ধৰক মই কোনো নহয় মেথছত ধৰক 9-ত পৰে 10-ত পৰে, কিছুমান আছে যুগংক ভালকৈ কৰিব নোৱাৰে তেনেকৈ, সেইখিনি কাৰণে মানে এক্সট্ৰাকৈ ৰিমিডিয়েল ক্লাছটো কৰিবলগীয়া হয়। আৰু কৰি পেলাই সিহঁতক মানে বনাবলগীয়া হৈছে আৰু। আৰু ধৰক এতিয়া নতুন চিলেবাছ আহিলে মেথছটো, আগৰ মেথছটো নাই এতিয়া, ধৰক কুৱেশ্যন পেটাৰ্ণ সলনি হৈ গ'ল, তেনেকুৱা ধৰণৰ মানে কিছুমান মানে হেৰি হৈছে আৰু। মানে ধৰক
4: বিশেষকৈ আমাৰ অঞ্চলবিলাকত কি হয়, অভিভাৱকবিলাকে মানে খবৰ কমেই লয়, মাতিলেও নাহে এনেকুৱা হয় আৰু। বিশেষকৈ মানে স্কুলত এবাৰ এডমিশ্যন হৈ যোৱাৰ পিছত আৰু সিহঁতে মানে দায়িত্বখন আমাৰ ওপৰতে এৰি দিয়ে, গতিকে সেইখিনিত অকণমান অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া।
0: উৎসৱ পাৰ্বণ হ'লে চাগে তেওঁলোকে অকণ আহিবলৈ এলাহ কৰে?
4: হয় হয়, সেইবিলাকতো কম দেখা পোৱা যায়।
0: আপোনালোকৰ খেলা ধূলাৰ ক্ষেত্ৰত কেনেকুৱা মই আপোনাক সুধিব খুজিছোঁ। ছাত্ৰ
1: আমাৰ বাৰ্ষিক ক্ৰীড়া হয় প্ৰতি বছৰে, আমি অকল শিক্ষাৰ ক্ষেত্ৰতে নহয় আমি খেলা ধূলা নাচ গান সকলোতে আমি ছাত্ৰ ছাত্ৰীক চাওঁ, উদগনি যোগাওঁ। ইয়াতে আমাৰ ভাল ল'ৰা ছোৱালী আছে, কিছুমান ভাল গীত গাব পৰা ল'ৰা ছোৱালী আছে, ভাল খেলিব পৰা ল'ৰা ছোৱালী আছে। এই তেওঁলোকক আমি গুণগত মানদণ্ডৰে যদি আমি প্ৰশিক্ষণপ্ৰাপ্তৰে যদি আগবঢ়াই নিব পাৰোঁ, ভৱিষ্যতে ৰাজ্যত আমাৰ ভাল খেলুৱৈ, ভাল সংস্কৃতিত আগবাঢ়িব পৰা, ভাল অভিনয়ত আগবাঢ়িব পৰা বহুতখিনি ছাত্ৰ ছাত্ৰী আছে। গতিকে আমি শিক্ষক হিচাপে তেওঁলোকক প্ৰেৰণা দিয়াটো কৰ্তব্য। মই এজন শিক্ষক হিচাপে, মই কালচাৰেল মানুহ আচলতে, মই নাটকীয়ভাৱে ল'ৰা ছোৱালীক নাটকো শিকাওঁ, গানো শিকাওঁ, এই আপোনাৰ শৰীৰ চৰ্চা। এজন ছাত্ৰ সুস্থ মানসিকতা কৰিবলৈ সুস্থ স্বাস্থ্য লাগিব, সুস্থ স্বাস্থ্য হ'লেহে সুস্থ মানসিকতা হ'ব। গতিকে আমি প্ৰথম তেওঁলোকক সুস্থ মানসিকতাটো গঢ়ি তুলিব লাগিব, স্বাস্থ্য পাতি ৰোগ ব্যাধি নোহোৱাকৈ সুস্থ সবল সুস্থ মানসিকতা, সেই বস্তুখিনিক আমি প্ৰাধান্য দিওঁ, তাৰ দ্বাৰাহে আমি গুণগত শিক্ষা দিবলৈ চেষ্টা কৰোঁ। আমাৰ ইয়াতে ভাল দুজনমান ল'ৰা আছিল, জাকিৰ বুলিব এজন ল'ৰা আছিল, বৰ ভাল আৰ্টিষ্ট তেওঁ, তেওঁ মানুহক চাই চাই আঁকি দিব পাৰে, তেওঁ ভাল পাৰদৰ্শিকতা। আৰু এজনী ছোৱালী ক্লাছ 8 নে 7 পঢ়ি আছে, ভাল কণ্ঠস্বৰ তেওঁ। মই কৈছোঁ মই আমি প্ৰেৰণা দিব পাৰোঁ, উৎসাহ দিব পাৰোঁ, গতিকে অভিভাৱকসকলে তেওঁলোকক আগুৱাই নিবৰ কাৰণে ঘৰখনহে দেই, দেউতাক মাক
0: আচলতে। আপোনাক বুলি আকৌ আহিম। হয়, এইবাৰ আপোনালোকে ধূমপান বিৰোধী দিৱস বা বিশ্ব পৰিৱেশ দিৱস কি কৰিলে?
2: বিশ্ব পৰিৱেশ দিৱসত আমি গছপুলি ৰোপণ কৰিলোঁ, আৰু পৰিৱেশ দিৱসৰ তাৰপিছতো ল'ৰা ছোৱালীক আমি বৰ্ণনা কৰিলোঁ, পিছত ধৰক অকণমান ৰেলিও অকণমান হৈছে, এইখিনি কৰিলোঁ। আৰু
0: ধূমপান বিৰোধী দিৱস কি কৰে?
2: ধূমপান বিৰোধী দিৱসটো ছাৰে
0: 31 মে পাতিছিল নে আপোনালোকে?
4: ধূমপান বিৰোধী দিৱসৰ কাৰণে, হয় হয়, এইটোৰ কাৰণে আমাৰ এজন নডেল টিচাৰ নমিনেট কৰা হৈছে, সেইজনৰ মানে এইখিনি চোৱা চিতা কৰে। আৰু এই যোৱাকালি নে পৰহি আমি এটা এৱাৰনেছ কেম্প পাতিছিলোঁ আমি স্কুলতে, দপাত কেনেকৈ নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায়, আৰু হয় হয়, দপাতৰ পৰা আমি কেনেকৈ হাত সাৰি থাকিব পাৰি, আৰু এইবিলাকে কি ক্ষতি কৰে এইবিলাকৰ ওপৰত আমি এটা এৱাৰনেছ কেম্পো আমি পাতিছিলোঁ।
0: আৰু বিদ্যালয়ত যিখিনি আন্তঃগাঁথনি কেনেকুৱা, খোৱা পানী, দুপৰীয়াৰ আহাৰ, তেওঁলোকক কিতাপ দিয়া, কাপোৰ দিয়া,
4: আমাৰ এইখিনিয়ে আছে, মোটামুটি কিছু পৰিমাণে ইফাল সিফাল এটা আছে, ধৰক ছাত্ৰ বহুত, ছাত্ৰ ছাত্ৰী বহুত, সেইকাৰণে মানে অকণমান কিতাপৰ এইবাৰ কিছু খেলিমেলি হৈছিল, আমি প্ৰায় 20% কিতাপ মানে লগে লগে পোৱা নাছিলোঁ, আমি পিছত এইখিনি পাইছোঁ, তথাপিও কিছু বাকী আছে এতিয়ালৈকে কিতাপৰ ক্ষেত্ৰত। আৰু পানীৰ যোগানটো আমাৰ আছে, খুব ধুনীয়া হেৰিৰ পানী আমি খাওঁ, ছাত্ৰ ছাত্ৰীয়েও খায়। তাৰপিছত আন্তঃগাঁথনিত কিছু পৰিমাণে আমাৰ হেৰি আছে,
0: অসুবিধা
4: আছে, কিছু পৰিমাণে মানে যথেষ্টই আছে আমি ক'ব গ'লে।
0: হয়, কেতিয়াবা এনেকুৱাও হয় নেকি যে ওচৰৰ কোনো ব্যক্তিয়ে হয়তো পাঠদান কৰিছে, সহায় কৰিছে, বিদ্যালয়খনলৈ অনুদান দিছে?
4: হয় হয়, এইটো হৈছে যোৱাবাৰ আমাৰ প্ৰায় 4 জনে মানে আমাৰ ইয়াত আহি ভলেণ্টিয়াৰলি হেৰি কৰিছে আৰু, পাঠদান দিছে, 4 জন আছিলে আমাৰ ইয়াত, এইবাৰ নাই, এইবাৰ এজনো নাই, যোৱাবাৰ আছিল 4।
0: অনুদানো আগবঢ়ায় নেকি?
4: অনুদানো আগবঢ়াইছে, এজনে CC কেমেৰাৰ যিটো হেৰি আছে কমপ্লিট ছেটটো দিছে ইয়াতে অনুদান হিচাপে, শরিফুল ইসলাম তেখেতে দিছে, আৰু ফেন দিছে, আৰু এই চকী টকি বেলা এই আলমারিটো দিছে এজন এজন শিক্ষয়িত্রী বাইদেউ দিছে,
0: আগবাইছে। হয়, শ্রোতাসকল আমি গম পালোঁ যে এই বিদ্যালয়ত বিনামূলীয়াকৈ পাঠদান কৰিছিল, বৰ্তমান কৰা নাই, আৰু বহুতে সহায়ৰ হাত আগবঢ়াইছে, এইটো খুবেই গুৰুত্বপূৰ্ণ। এনেধৰণৰ অনুষ্ঠানত যদি কোনোবাই বিনামূলীয়াকৈ কিবা এটা দিয়ে বহুত কামত আহে, নহয় জানো? আৰু আপোনালোকৰ সজাগতা সভা কেনেকৈ পাতে, কেতিয়া পাতে, অকণমান মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ।
2: চাওক, মই বিশেষকৈ 6 মাহ হ'ল মই এইখন স্কুলৰ ট্ৰান্সফাৰ হৈ অহা, সজাগতা সভা, পাব্লিক এৱাৰনেছ কিছুমান কেম্প কৰা হয়, ধৰক ল'ৰা ছোৱালী গাৰ্জেনক মতা হয়। এই মাজতে আমাৰ এখন ভেকচিন যিটো আছিলে নহয়, কি আছিলে আপোনাৰ এইচ হেৰি, হেৰি আছিলে, কি আছিলে নামটো, এইচ পি হিউমেন হকিবার ভাইরাস আহিছিলে সেই বিষয়ে সেই ভেকচিনটোর কি উপকাৰ কি অপকাৰ তাক আমি পাবলিকক বুজালো লো আসলে বুজালো তো এনেকে ক্যাম্পবিলাক আমি পাতি থাকো মানে চলি থাকে মাঝে সময়ে পাবলিক অ্যাওয়ারনেসবিলাক
0: বাৰু খুবেই ভাল লাগিলে আজি আপোনালোকৰ বিদ্যালয়লৈ আহিলোঁ ছাত্ৰ-ছাত্ৰীৰ লগতো আমি কথা পাতিলোঁ আপোনালোকৰ লগতো কথা পাতিলোঁ আমি ভাবোঁ এনেধৰণৰ বিদ্যালয়ত সকলোৱে সহায়ৰ হাত আগবঢ়াওক আৰু আপোনালোকেও পাৰিত মানে ছাত্ৰ-ছাত্ৰীক শিক্ষাদান কৰিছে আৰু দুগুণ উৎসাহেৰে শিক্ষাদান কৰিলে নিশ্চয় আগুৱাই যাব কথা বতৰা সামৰিছোঁ ধন্যবাদ
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ